0: आप फाउन हिंदुस्तानी रेडियो के जरिए से अच्छे अच्छे गीत जो आपके लिए चुन कर लाया जाता है वही से आप भी अपन जीवन संवार सकते। ज्यादा वक्त ना लेते हुए आपके लिए
1: adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: Wij zijn allemaal een onderdeel van het natuur. We zijn niet apart van het natuur. En dat het leven, de dag, de nacht, de momenten gewoon prettig en lief

मुझे फ़र्क नहीं पड़ता दुनिया हंसे या ना हंसे, पर आप जो भी करे हुए लोग का फितरत है कुछ ना कुछ कहने के लिए। कोई अच्छा कहता है, कोई आपसे प्यार करता है, कोई आपसे प्यार नहीं करता। कोई आपके लिए अच्छा चाहते हैं और कोई आपके लिए अच्छा नहीं चाहते, ये अपने अपना फितरत है। पर करना है जो आपको अच्छा लगे। आप अपने आप का हाथ पकड़ो और चलो मेरे यारों। हुब लाइफ ये कूल बाय वारम अवेयर, हुब लाइफ ये कूल बाय वारम अवेयर। ब्लाइफ हिड्रेटेड, ड्रिंक द हेल दाग डोर वोल्डुंदे वाटर। Vermijd te veel cafeïne en suikerhoudende dranken. Voeg citroen, mint of siasat toe aan je water. Kleed je slim. Draag losse, lichte en katoenen kleding. Vermijd donkere kleuren. Ze nemen meer warmte op. Bescherm je tegen de zon. Gebruik zonnebrand. De SPF 30+ voordat je naar buiten gaat. Draag een hoed of pet en een zonnebril. Vermijd directe zon tussen 11 uur en 4 uur. Hou je omgeving koel. Zet ramen open voor ventilatie. Gebruik ventilatoren of afzuigventilatoren. Sluit gordijnen overdag om warmte buiten te houden. Eet licht en verse voeding. Kies voor lichte, zelfbereide maaltijden. Eet veel fruit, zoals watermeloen, komkommer, sinaasappel en yoghurt. Verfris jezelf. Neem een koude douche. Dep je gezicht en nek met een koud water. Ja, zeker, zeker. Wel doen drinken jouw beste afkoeling. Jouw beste verkoeling. Wel doen, mijn lieve mensen, drink regelmatig water, eet fruit en lichte maaltijd. Draag katoenen kleding, blijf zoveel mogelijk in de schaduw. Hou je lichaam en ruimte koel. Beter niet doen, te veel cafeïne of frisdrank. Zeer vette en zware maaltijden. Dat zijn niet goed in de warme dagen. Naar buiten geen tijdens piekuren van de zon. Dus tijdens de piekuren liever binnen blijven. Overmatig gebruik van airco kan uitdroging veroorzaken.

0: तेरे इश्त का मुझ पे हुआ है असर। आशा भोसले पद्मश्री मोहम्मद रफीक आवाज से मूवी नागिन निकली सेशन ज़ैफ़न तक का है। ठीक है दोस्तों, मैंने वक्त से पूछा मेरा क्या कसूर था, वक्त हंस के बोला कसूर तो कुछ बड़ा नहीं था, बस तूने हर किसी को दिल से अपना समझ लिया और जिए इस दुनिया में सबसे बड़ा कसूर होता है। जहां हर रिश्ता दिल से नहीं निभाया जाता है, हाय तुम दिल से जीते रहा है और लोग मतलब से याद करता है, दिल से नहीं। ये ऐसा होता है हमारे प्यारे सुनने वाला, शायद बोलने में कुछ गलत हो गया, ये ऐसा होता है। आपकी खिदमत में मैं हूँ अनिल जारजू और आप सब द एफगे लॉ फाहौन हिंदुस्तानी पे चून है। देखा जाए तो अभी हम आप लोग के
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3 2 7 4। मेरे इन्फो radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ramsoet, wakalat ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden. Jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: De stikstofuitstoot van industrie en vervoer moet in het jaar 2035 de helft lager zijn dan in 2019. Dat staat in het stikstofplan van het kabinet. De stikstofuitstoot van de twee sectoren is de afgelopen jaren al hard gedaald, maar ze moeten nog even een extra stap zetten. In het Utrechtse Woudenberg wordt van 17 juli tot en met 27 augustus in een sporthal een tijdelijke spoednoodopvang voor vluchtelingen gemaakt. Dat maakte de gemeente vanmiddag bekend op de gemeentelijke website. Het gaat om een opvang voor 60 personen. Het kabinet wil dat melkveehouders niet meer dan 2,6 koeien per hectare gaan houden. Dat is een van de nieuwe afspraken die in het pakket aan maatregelen in het kader van stikstof staat. Dit wordt bevestigd in een bericht van de Telegraaf. De hoogste temperatuur voor juni ooit in Nederland is vanmiddag gemeten. Om 14:30 werd het in Eindhoven 38,2 graden. Dat meldt Weer Online. Het eerdere record voor juni stond op 37,9 graden en werd gemeten op 27 juni 1947 in Venlo. En dan het weer. Vanavond is er vooral in het zuidoosten kans op een stevige onweersbui. Vannacht koelt het af naar 22 graden. Morgen opnieuw zonnig met temperaturen tussen de 32 en 38 graden. In de avond kans op zware onweersbuien.
5: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.